0: খান কি করবলে লাগে কইলে তো এমপ্লয়ার খান তো সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট প্রভাইড করবলে লাগে আর অ্যাওয়ারনেস প্রোগ্রাম খান কন্ডাক্ট করবলে লাগে আর আইসিসি তো এস্টাবলিশ করবলে লাগে যদি আইসিসি তো এস্টাবলিশ করা নাই কইলে তো ফাইন ইম্পোজ করব তাহান গে আর তাহান ইতো পশ অ্যাক্ট লা পলিসি তো তাহান অফিসেস খান তে ডিসপ্লে কর লাগে আর যদি কমপ্লেইন আহিছে আইসিসি তে এনে আসলে তো ফেয়ার ইনকোয়ারি তো এনশোর করবলে লাগে.
1: All right. Is there any message that you would like to share with the listeners?
0: Acha age de khwan isna itu employer han krule lagi ina koina se hului as a person as a human as a colleague workspace te hubo parena mohan ki krule lagi kule de mohan ekta respect maintain krule lagi ta professional behavior maintain rakhibule lagi aro একজন একজন লা কনসেন্ট তো কি আছে কইনা বুঝিবলে লাগে ইন অ্যাপ্রোপ্রিয়েট জোকস খান হইলে মিশামিশি ধামালি ইটো খান তো এনে এভয়েড কর লাগে আর যদি আপনি লা অফিস খান দে নলে আপনি লা ইনিয়া এরিয়া সার্কেল দে একজন মানুষ এগ্রি ফুসে গেলে তো তাকে সাপোর্ট কর লাগে আর পার্যাতক তো ইটো অ্যাওয়ারনেস তো স্প্রেড করি না যাব লাগে আর এসপেশালি আজি লা ইয়াং জেনারেশনস খান ওয়ার্ক প্লেস তে তালা কলিগ সঙ্গে বি বুঝিব লাগে ফ্রেন্ডলি বিহেভিয়ার আর আনওয়েলকাম বিহেভিয়ার তো সেম নহয় কিনা না আর একজন কারণে ধামালি হব পারে হইলে বি দূসরা মানুষ কারণে তো হ্যারাসমেন্ট বি হব পারে তাই মহান একজন একজন বাউন্ড্রিজ তো বুঝি কিনা রেসপেক্ট করব লাগে আর টু হ্যাভ এ হেলথি ওয়ার্ক প্লেস দে শুড বি ফ্রি ফ্রম ফিয়ার আর ইকুয়ালিটি থাকিব লাগে রেসপেক্ট থাকিব লাগে আর সেফটি থাকিব লাগে কাম করা জায়গা তো একটা সুরক্ষা থাকা জায়গা হব লাগে ফিয়ার লাগা প্লেস নহয় আর লাস্ট টাইম একটা কবলে মন থাকে তো রেসপেক্ট এট ওয়ার্ক প্লেস ইজ নট এ ফেভার ইট ইজ আ লিগাল রাইট.
1: ইউ হ্যাভ বিন লিসনিং টু আ ডিসকাশন অন দ্য টপিক সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক প্লেস প্রিভেনশন প্রহিবিশন এন্ড রিড্রেসাল অ্যাক্ট 2013 with Ms. Kekrimunio Catherine, advocate and panel lawyer, Kohima District Legal Services Authority. Thank you so much for joining us today. A safe workplace is not just a legal requirement, it is a shared responsibility. So stay tuned for more programs on Law Talk right here on Akashvani Kohima. This is your host Fedula Medio signing off. Thank you for listening and have a great day ahead. This program was brought to you from the studios of Akashvani, Kohima.

0: গুড মর্নিং, এইটো আকাশবাণী কহিমা, ফুজির লগা খবর পড়ে আছে সঙ্গীতা শর্মা। ডমেস্টিক কুকিং গ্যাস এলপিজি লগা দাম একটা সিলিন্ডারতে 29 রুপিস উঠাই দিছে। তিন মহিনাতে এইটো দুসরাবার দাম বড়ি আছে। ইন্ডাস্ট্রি সোর্সেস মতে জুন মহিনা 7 তারিখ পর দিল্লিতে একটা 14.2 কেজি এলপিজি সিলিন্ডার লগা দাম 913 পর 942 বড়ি যাবলে আছে। স্টেট ওন্ড ফিউল রিটেইলার্স খান বড়ি যাওয়া গ্লোবল এনার্জি কস্ট যুজি থাকা লগতে আগেতে মার্চ মহিনা 7 তারিখে একটা সিলিন্ডার লাগা দাম 60 রুপিস বড়াই দিছিল। নিট ইউজি 2026 রি এক্সামিনেশন লগা কোয়েশন পেপার লিক হয়ে যাওয়া আর বিক্রি করে দিয়া অপরতে সোশ্যাল মিডিয়া আর মেসেজিং প্ল্যাটফর্ম অপরতে সার্কুলেট হয়ে থাকা দাওয়াকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA পর নামঞ্জুর করে দিছে। যাকালি একটা সোশ্যাল মিডিয়া পোস্টে এই এজেন্সিরপর কই দিছে কি এই অর্গানাইজ চিটিং রেকেটস লাগা কাম আছে, যা স্টুডেন্টস আর টিও খান লাগা পরিবারবিলাকে চিন্তাতে ডালি দিয়ে। এই এজেন্সিরপর জোর দি কই দিছে কি এই এক্সামিনেশন প্রসেস লাগা ইন্টিগ্রিটি পুরাপুরি সুরক্ষিত আছে আর ক্যান্ডিডেটস কারণে এক্সামিনেশন কে ফিয়ার আর সুরক্ষিত বনাই দিবল কারণে সব জরুরি বাচাব কদম বিলাক লই দি কিনা আছে। NTA পরা ক্যান্ডিডেটস আর প্যারেন্টস খানকে এইটুতে নজরি যাবলে এনিকা মেসেজ আগে নপঠাই দিবলে আর এইটুপরা বাঁচিবলে কারণে এডভাইস করে দিছে। এক্সটার্নেল এফেয়ার্স মিনিষ্টার ডক্টৰ এছ জয়শঙ্কৰ পৰা কৈছে ইণ্ডিয়া আৰু নেপালৰ পৰা টিয়খান লগা লাম্বা আৰু ডাঙৰ খোলা চিমুনা ওচৰতে সুৰক্ষা বনাই ৰাখি দিবলৈ কাৰণে অচৰি জুৰাফ বনাই ৰাখি দিয়ে। যোৱাকালি নিউ দিল্লীতে টিয় লগা নেপালীজ কাউণ্টাৰপাৰ্ট চিচিৰ খানাৰ লগতে এটা মিটিং সময়তে টিয়ৰ পৰা এইটো কথা জনাই দিছিলে।
1: To maintain security along our long and uniquely open border, our two countries have always stood by each other in times of need. In the wake of the ongoing crisis in West Asia, the Middle East, we have ensured uninterrupted fuel supplies to Nepal. The importance accorded to this relationship by both sides has only recently been demonstrated. We believe that today there is opportunity to decisively shift the trajectory of India-Nepal relations and to realize the full
0: ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড পরা মন্টে একটা নতুন ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার্স অফিস খুলি দিছে। এই অফিসকে যাকালি ডেপুটি কমিশনার ওয়েন ইয়ে কনিয়াক পরা ডিস্ট্রিক্ট আর ডেভেলপমেন্ট অফিসিয়ালস ব্যাংকার্স আর ডেভেলপ

আমি খালনাগা লিসনার জন বাথন ফ্রম কোহিমা, তাই মানে লিখি দিয়েছে আজি লাগা প্লে লিস্ট বেশি ভাল আছে শুনে কিনা এনজয় করেছ করি না। জন পাথন, গুড মর্নিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন, আর গুড টু নো দ্যাট ইউ আর টিউনিং ইন অ্যান্ড এনজয়িং দ্য প্লে লিস্ট। আমি খালনাগা লিসনার অ্যান থালিলা জামির মোকক চৌমাবার লিখি দিয়েছে প্লে লিস্ট ওয়াও, আজি লাগা প্লে লিস্ট ওয়াও আছে আর আই এনজয় আ লট করে কিনা হ্যাভ এ নাইস ডে করে কিনা লিখি না পতাই দিয়েছে। And Thalila Jamir, good morning and thank you so much for writing in. Aro itunishina hunikina enjoy kori thakibi aro have a great hours ahead. Apni khan sob kane bi kui diyese. So Moena Lucy Dono Holo pra good morning wish ani diyese aro today going to church holi bi enjoy grace kui na likhina patai diyese. Thank you so much So Moena. থ্যাংক ইউ সো মাছ ফর রাইটিং ইন, গুড মর্নিং টু ইউ এজ ওয়েল। আর এই নিচিনা শুনে কিনা এনজয় করে থাকবি কেউ হলিবি আপনি খান আকাশবাণী কোহিমাতে টিউন ইন করে কিনা আপনি খালা ফেভারিট সংস খান আপনি খান শুনে কিনা এনজয় করব পারিব। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক, আপনি খান হি একটা ইউনো 1970s লাগা একটা ব্লক বাস্টার্স ফিল্ম ব্রা আপনি খান শুনে হব ববি ফিল্ম ব্রা Ekta, you know, this song introduced a fresh, youthful sound and became a defining song of the film. So, you can enjoy it. Shailendra Singh was the Bobby film. Music, this is Lakshmikant Pyarelal, lyrics Anand Bakshi.

0: শুনি থকা সববিলাক আপনার সবকে স্বাগত করি আছে। আমি হান লাগা মাইকী মানুহার কারণে প্রোগ্রামতে আজি আমি হান একটা খাস ইন্টারভিউ শুনি পাব। আর স্টুডিওতে আহি কিনা আছে হোপ চ্যানেল লাগাক ডিরেক্টর শ্রীমতি থিয়াকালা আমরি, আর ইন্টারভিউয়ার আছে সুবু ক্যামনুঙ্গান। সো ডু স্টে টিউনড।
1: আজি মাইকী মানু খান লাগা প্রোগ্রাম আকাশবাণী কহিমাদে মুখান লাগা স্টুডিওতে আহি কিনা আছে থিয়াকালা আমরি, যুন্তুহি ডিরেক্টর হোপ চ্যানেল ডিমাপুর লাগা আছে। আর তাই আমি খান লোদে আহি কিনা তার লাগা এনজিও কোনটো রান করে কিনা যায় আছে ইতুলা ওপরে তাই জানানে, আর আমাখান তাই লগতে পরা কি কাম করে না যায় ইটু কথা পাচা করা থাকিব। ম্যাডাম, আপনি আজি মহালা আকাশবাণী স্টুডিওতে আহি দিয়া বেশি খুশি পাই আছে। আচ্ছা, ইটু হোপ চ্যানেল ইটু লাগা এনজিও তুইলে কেতিয়াবা স্টার্ট করে গেছে, আর আপনি কি ইটু খুলিব নিমিত্তে কি ভাবনা আপনি লাগা ভিজন কি থাকি না শুরু করে নাইছে ইটু অল্প কই দিব।
2: ঠিক আছে, পয়লা ঈশ্বরকে ধন্যবাদ দিয়া আছে, আর আপনি কিবি আমি কি ইনভাইট করার কারণে বেশি খুশি পাই আছে। আর এই হোপ চ্যানেল তো আমি খান 2018 অগস্ট 1 দিয়ে স্টার্ট করা লাগা আছে। এই হোপ চ্যানেল তো বেসিক্যালি আমি খান মাইকী খান কারণে আছে। আর এই কেনা শুরু করেছে না গুছি গুলো তো আমি বি একটা উইডো একটা আছে, আমি বি সিঙ্গল মাদার আছে, আর মাদার অফ টু ডটার্স। তো এনেকা হওয়া তো আমি বি আই হ্যাভ বিন থ্রু আ লট। আমি বি মাইকিলা দুঃখটো বেশি গুথ্রো করি কিনা। তো এই হোপ চ্যানেল তো আমি একটা ভিজন তার পর শুরু করা লাগা আছে। আর এই হোপ চ্যানেল তো আমি খান মাইকী খান দুঃখ পাই না বেশি জন আছে না, বেশি মাইকী খান আছে দুঃখ পাই না থাকি এখন এইটার আমি নিজের বি বেশি গুথ্রো করি কিনা আছে। আমি লা হাজবেন্ড তাই তো ক্যান্সার পেশেন্ট থাকিছে, আর উই গট ম্যারিড ইন দ্য ইয়ার 2006 ইন দ্য মান্থ অফ মার্চ। এনা করে কিনা অল্প মহিনায় থাকি না তো আমি লাম মতো ক্যান্সার বিমার হয়ে যাইছে। এনা করে কিনা উইদিন দ্য স্পান অফ 5 years 3 months আমি লাম মতো মরি যাইছে। তো আচ্ছা, ইনি আমি যে সাদি করা সাত সাত বিমার তো ওলাই যা নিচি হয়ে যাইছে। এনা করে কিনা আমি যে ভাল থাকিয়ালা দিন তো ইমান দিন থাকা নাই, আর ইনি স্ট্রাগলিং ডেস বেশি থাকিছে। তো ইটুপরাহি আমি বি মানুলা দুপি বুঝি যাইছে, আর মাইকিকতা লাগা জীবন দিয়ে কিনে কি হয়ে আছে কিনা হয়ে আছে, আর একটা উইদু একটা লাইফ তো কেনা যাই আছে তখন সব তো এই আমি বুঝি যাইছি না। ইটুপরা আমি এই হোপ চ্যানেল তো স্টার্ট করা লাগা আছে। তো দিস হোপ চ্যানেল কোয়া নিচিনা আমি খান অগস্ট 1 2019 স্টার্ট করা লাগা আছে। আর আমি হান লাগা টার্গেট টু এম্পাওয়ার টু এডুকেট ইন টু প্রমোট টু উইমেন এনেকা লাগা আছে। আর আমি হান টার্গেট গ্রুপ তো সিঙ্গল মাদার্স খান, আমি নিচিনা সিঙ্গল মাদার্স খান না। আর এই বিষয়ে ইনি মাইকী করে তো সবকে সাই দেয় আমি খান দেয় মাইকী বলে তো ইনি বাচ্চা হবি বুড়ি হবি ছুকুরি হবি এনি উইদাউট এনি এজ লিমিট সাই হলে বি আমি হান মেন ফোকাস করা দো না সিঙ্গল মাদার্স খান আমি নিচিনা না বাট মতা না থাকা মাইকী খান গে বেশি ফোকাস করে আমি খান।
1: তো মানে এটু ইন্সপিরেশন তো হইলে কোনবা মানু ধরলে নিজের লাগা প্রফিট নিমিদে, নইলে কোনবা ধরলে নিজের লাগা লিভিং সাস্টেনেন্স নিমিদে বি হয়ে যায়। হলে বি আপনি লাগা এটু এনজিও তো শুনা দে আপনি লাগা মন আপনি লাগা দুঃখ থাকিয়ালা এটু ধরলে আর মানুষকে বুঝি দি না এটুলা ইন্সপিরেশন বা ওলাইছে কো আছে বেশি খুশি। এই বেশি কমতি মানু থাকে এনেকা ওলালা বেশি খুশি পাই আছে। আপনি এই স্টার্ট করা বেশি দে গভর্নমেন্ট নহিলে বি সাপোর্ট সিস্টেম দে সোসাইটি নহিলে চার্চ আর নহিলে দুসরা এনজিওস খান লোদে কোলাবরেট করে কিনা এই রান করে আসে না না আপনি আপনি লাগা ওন ক্রাউড ফান্ডিং নহিলে এই কিনা ম্যানেজ করে না যায়?
2: অ্যাকচুয়ালি না এনেকা আছে আমি খান এনজিও তো গভর্নমেন্ট সাপোর্ট নাই অর এনি ফ্রম এনি চার্চ ইউ নো চার্চ অফিসেস নহিলে বি একো লাগা অফিস পর আমি ফান্ডিং নাই ফান্ড আমি নিজে জেনারেট করে আমি খান এই এনজিও তো পয়লাপর আমি বাবা মা টাইম চলি কিনা করি কিনা আহিয়া আছে না। তো এক্সপিরিয়েন্স বেশি আছে আমি খান না এক্সপিরিয়েন্স বেশি আছে অফকোর্স আমি খান এই গভর্নমেন্ট ফান্ডিং নহলে বি দুসরা এজেন্সিস ফান্ডিং নালাগে না কোয়াবি নহয় দে পয়সা তো কেলে নালাগিব লাগিয়ে আছে হলে বি আমিখান গভর্নমেন্ট ফান্ডিং খান নুলিবি দুসরা ফান্ডিং আমি বেশি ডিপেন্ড করেছিল না কেতাবা তো কাম তো ঠিক পি নহওয়া যায় মানুষ লোদি ডিপেন্ড মানুষ লা ফান্ডিং ডিপেন্ড করে না করেছি বলে তো এটার পর আমি তুলি তো আমি নিজের ফান্ড জেনারেট করে আমি খান 7 লাখ কাম বেশি করে 7 লাখ কাম বেশি করে আর আমি এটু 7 লাখ কাম তো স্ট্রেজেডি থেকে কিনা আমি খান এটু বিক্রি করা লাগা নহলেবি সাপ্লাই করা লাগাই না বেশি স্ট্রেজেডি করে কিনা হি আমি হান কাম করে কিনা থ্রু দ্যাট সারপ্লাস আমি খান এটু কাম তো করে কিনা যায়
1: ওকে ওকে সো ইয়োর আপনি লাগা এনজিও স্টিলে ইটস আ হোম ফর destitute women and girl child.
2: Yes.
1: Okay,
2: yes.
1: It's a home, no?
2: It's a shelter
1: okay,
2: home.
1: Okay, okay. So when it comes to that, apni itu apni la shelter home de ite apni activities khan kurina ahe itu han nishna bi hunya se. So tade skill development bi huja se bishi bhal. To itu la de apni la shelter home de activities like pujur ba loina samde noile bi kinanga nishna routine ekta de rakhi gina tahan ge engage kuri gina rakhe.
2: আমি খান এনজিও এনা গলিবি আমি খান মিনিস্ট্রি বেসড পর যাই এটা এজ এ খ্রিস্টান
1: আমি খান
2: ডিভোশন তো বেশি ইম্পর্টেন্ট আছে মর্নিং ইভিনিং না এটার কারণে আমি খান মর্নিং দে 5:30 উঠিব 5:30 উঠি না ওয়ার্কশপ খান খুলি কিনা তাই খান কি ব্রেকফাস্ট খেলা বলে আছে খেলাই কিনা আমি খান এটলিস্ট 1 আওয়ার তো আমি ডিভোশন দিয়ে যাই আমি খান স্পিরিচুয়ালি বিলাপ করলি কারণে না এনেকা করে কিনা হে প্রেম দিন খুতমা বেশি মেনুয়াল ডিউটিস করে এই বেশি দে আমি খান এই কেতাবা স্কিলস ট্রেনিং খান থাকিব না ওয়ার্ক এক্টিভিটিস করে থাকি আমি খান না মানে ভিজিটার্সে থাকে নই চলিবি আর আমি খান কেতাবা তো মেন ফান রাইজ বি করে লয় মানে আমি খান ডিমাপুর দে অফিস অফিস দে আমি খান লাঞ্চ বি দে টাইম টাইম দে
1: ওকে ওকে
2: দ্যাটস হাউ উই সার্ভাইভ
1: ও আই সি
2: এটা পুরো আমি খান কেতাবা কেতাবা জাম্বো সেল খান করব কেতাবা কেতাবা ফুডব্যাক
1: ওকে
2: লাঞ্চ অফিস অফিস ব্যাংক ব্যাংক খান কে দিব
1: আর
2: ইনি কাম খান তো ইনি থাকে আমি খান তো ইনি লাগা না হ্যাঁ আর আলাদা আলাদা গ্রুপ খান আহিব আমি লোদে ইন্টারেক্ট করব এনে না
1: আচ্ছা তো এটু আপনি লা টার্গেট তো হয় মহান বুঝি আছে কি এটু দইলে ফর লাইক স্পেশাল অ্যাটেনশন টুয়ার্ড দ্য উইডো এন্ড অল দিস হলে বি এটু যাতে আরো কোন মানুষ দইলে অ্যাডিকশন খান থাকিব পারে নইলে ওলাই যায় কিনা ড্রপ আউট নইলে রান অওয়ে চিলড্রেন খান মেবি সাম গার্লস খান হইলে বি আজিকালি তো ইনা বি থাকে তো এটু খান বি একসেপ্ট করে না না অনলি a person in the fitness of the physical and mental nohili bi itu ikuna thagaange loina what is your criteria of selecting
2: okay indiga ase ami khan criteria ina la ikubi nai holi bi ami khan la clients khan do domestic violence khan thage mostly domestic violence khan aro addiction la maiki khan na ina thage to for example আমি নকলাকতে ইন কোলাবরেটিং উইথ দ্য ডাউন ব্যাপটিস্ট চার্চ তাই খান লগতে 2 ইয়ার্স এমওইউ সাইন করে কিনা আমি খান এই কাম করে কিনা যাই আছে আমি খান এই ক্লায়েন্টস খান তো পুলিশ ডিপার্টমেন্ট আর সাকি ওয়ান স্টপ সেন্টার এটা খান লোতে আর এনজিওস আলাগ আলাগ লোতে আমি কোলাবরেট করে কিনা আছো তো তাই খান সাইড ফালি ক্লায়েন্টস খান আহে
1: ওকে ওকে
2: ফর এক্সাম্পল ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে বলে তো যে পুলিশ স্টেশন যাব পুলিশ পুরো সাকি কে পঠাব আর সাকি ওয়ান স্টপ সেন্টার খান পুরা তখন বা উইদিন 5 ডেজ তখন সলভ করে ট্রাই করব আর এই ম্যাটারটো সলভ করা গেলে তো আমি আলোতে পাঠাই দে
1: ওকে ওকে
2: এনেলা ক্লায়েন্টস খান বেশি আছে
1: ওকে তো আর এটা দিলে তখন এই শেল্টার হোম দিলে কি মান দেরি কারণে আপনি সাইন রাখে
2: আচ্ছা আমি খান তাই খান গে একু ইনগা লাগা টাইম পাওন নাই তখন ইনি সেলফ রিলায়েন্ট নোহাদাক নহিসি করলিবি তখন নিজে খারা করো না পারা দাক নইলিবি ইনি যে সলভ করো না পারা দাক তখন ইনি আমি আলোতে থাকিব এই
1: পারব
2: নমুনা তাপি থাকিব লিবি থাকিব পারব এনে আলা আছে
1: তো ওয়েন দে ইন্টার তখন এটা আহিয়া দামনে রেজিস্ট্রেশন হন নিশনা এক্সাম্পল ফিজ খান নিশনা এনহান একু ইম্পোজ করি না নকরে
2: নকরে
1: ওকে
2: তাই খান বি দুঃখ পাবরা হিস্ট্রি তে নইলে বি দুঃখ দি গুসাই লাগা আছে দুঃখ দি ধা মানু আঙ্গি আর কিনি গা মেন মানিও না এটা জোরে এটু কারণে এটু হোপ চ্যানেল এটু বিউলি চ্যারিটি আছে
1: ইয়েস ওকে ওকে বিশু খুশি তো এট দ্য মোমেন্ট ইটা আপনি লা এটু হোম দে কিমান জন মানু নিশনা ইনরোল করে গিনা আছে
2: ইটা তাকতে 2019 ব্রা 2025 তাকতে তখন 35 জন নিশনা থাকিব
1: আই
2: গিনা ভালোবো যাব ভালোবো যাবই না না
1: ওকে ওকে
2: দেখেন না আর এট প্রেজেন্ট তখন tin juna se
1: women children girls khan jna se
2: hoy to be ase iduna iniga ase pacha chudu khan ase goluna ami kan child helpline de batai de
1: okay
2: under age khan na only be 18 years and above to ami sabule pare
1: okay
2: iniga ase
1: So, ita tahan tin jun thaka dibi sob maiki ase.
2: Sob maiki ase.
1: Okay. Aro mo tahan do rakhe ne ne rakhe.
2: Hoi, ita to mota labi start kori gina ase.
1: Okay, okay. Bishi kushi. So, abnan itu kam kori na jadam de, ini alak inaga district khan lo dibi collaborate kori gina ase na, abni agi de kwa nishna saki one stop center khan, nele police khan, women cell la side fale, itu handi brahe, loina na abnan aru itu mode of collaboration do kina thake dusra districts lo debe asna nai
2: ami khan collaboration do churches khan do collaboration koribo ami ala collaboration do ami khan churches khan do bishi collaborate kore aro ami ala cases a khan do na kida church khan do collaborate kona jai do ami cases khan no chani nai ni ahi jai
1: okay
2: ami ne jo introduce kore kun khan do kase ahi bi ini gana ina announce kora dam de ini ahi jai
1: okay
2: aro cases khan dole do aro dusra khan dole do rape case nishina trafficking case nishina bole domestic violence khan nishina itu khan dole do police station aro sakib khan bra ahi dake
1: okay
2: aro ini jana manu khan bra bi chei na ini bisari gina ini abi nela cases bi ase
1: itu la de kon nishna kunna manu dole family de run away bi thake jai mata muri jese noile domestic violence hoye ase itu nimid bi ulai jai itu ha bishide apnan lode ahegine shelter loi ase itu la homoi de aro baba ma khan nishna nile kokai bhai khan ghor manu khan nishna anbra ahegina apnan la itu ko ste tai ge tade thaka do khushi paina motopik rena nukre
2: itte dak tu ne to cross kuna nai itte dak to kunoba dison gura laga kunoba parents nai aro ini kuna do ini family thakile bi takhani jo bi bishi dukpa la families khan na ina thage to ina la do nai thank you to goe patna de madad korbe na do goe bole bi itu la opor
1: do to the extent of financial support
2: and also we don't expect from the families also
1: so itu la jaga de apna la community ba itu la shelter home laga de ba apne han bi aro dusra itu nishna goigina societal engagements na noile community engagement han idhan iku kure na service kan bi kure na birai na ni birai
2: hoy ami khan idu church te bi ami an jagina ni service kan bi loy aro idu bichi de different topics kan ase to itu khan laga din shina
1: tade apni la ja de staff kan na apni lo de modop kure na idu ngo sa kan do kun kan shina aro kinaga tulai na jai
2: ami khan la staff kan do bishi wala single mothers khan ase
1: okay
2: aro salaried khan dole tahan du chine ase all are voluntary
1: okay
2: kota kota de ni aro amla staff khan de bishu wala amla first client thagibo bichi de tai khan rehabilitate kora bichi de phalwa bichi de aro ami ge aro wapas madad kore to ini ga nai bishi ase staff khan do
1: aro dia apni tu shelter home kisu gule do khale itu mota han nimide bi ita provision start kore ase aro bhavana de ase kore ase te do handu ile kun khan nishna hobo who will be your target clients
2: actually muta ena hoishu le do itu dilu do ami kan ite aro hope channel la under de ami kan ekta nutun project ta start kore ase it's for the beggars and the homeless in Nagaland so our target group is the homeless people or I should say homeless beggars
1: तो इतु देले अमान लोकल हनिना नॉन लोकल खंगेबे
2: लोकल बे असि नॉन लोकल बे असि अन ह्यूमैनिटेरियन ग्राउंड
1: ओके तो इचे दो स्टार्ट होशे
2: इटा ऑलरेडी स्टार्ट होशे आमी खान अप्रैल वनडे दो साल आमी खान इंटीग्रेट करिशे
1: ओके
2: ना करिगना अंडर द नेम माना फॉर अ सोल प्रोजेक्ट ला नाम दो माना फॉर अ सोल
1: ओके
2: अंडर होप चैनल
1: ओके
2: इनिगा लगा एकटा प्रोजेक्ट ता स्टार्ट करिगना से
1: अमन इतु लगा एनजीओरा Beggars khan dole aibo nile homeless child or maybe when it comes to that again maybe there can also be some runaway children again itula project lam under de itula de hodam de apnan educational sector de be kina side bole
2: ami khan na ini ase pilu itin dole da men sabona parbo ক্লাইণ্টছ খান আহিব না কেচেছ খান আহিব হলি বি তাই খান তো আমি চাইল্ড হেল্পলাইন দি পঠাই দিব তো দুরেজ চাইল্ড হেল্পলাইন খান পাতান কোটি যাবলে আছে কোটি হোম দি পঠাব তাই খান প্রায় চাব এই হলি বি 18 years and above তো আমি চাবলে পারে এনেকা আছে
1: ওকে এটা বিষয়ে তাহানগে কি কি স্কিল ডেভেলপমেন্ট করে দিবলে আছে ডান করে দি কিনা তাহানগে তাহলে লাইফ টু এলে সাপোর্ট করে রাখি দেওয়ার বিষয়ে রিলিজ করে দিয়ে আছে
2: হয় আমি খান ইনকা আছে আমি খান এইটো লগা মানা ফর সল এইটো প্রজেক্টটো উই আর ট্রাইং টু মেক দেম সেলফ রিলায়েন্ট
1: ওকে
2: থ্রু স্কিলস ট্রেনিং ইনকা লগা আছে তখন কিন্তু মাইকি খান নিচিনা আমি খান তাই খান কিন্তু বেশি ধীরে ধীরে রাখব না পারব হলে বি আমি এইটো মানা ফর সল লগা প্রজেক্টটো 5 years প্ল্যান দিয়ে আছে তো 5 years প্ল্যান দে তখন গে উইদিন দ্যাট 5 years আমি খান তখন গে সেলফ রিলায়েন্ট বানাবো এট দ্য সেম টাইম রিহেবিলিটি করব কাম দে যাই আছে
1: তো এইটো হলে মানা ফর সল এইটো আর ডেস্টিটিউট ওমেন গার্ল চাইল্ড এইটো হানলা তো অল্প ডাইসেক্ট করে আছে
2: হয় বেসিক্যালি আমি খান এইটো হোপ চ্যানেল তো আমি খান মাইকী খান কারণে আছে হলে বি আমি খান কোয়া নিচিনা মিনিস্ট্রি বেসড যাই আছে এনজিও হলে মিনিস্ট্রি বেসড আছে তো আমি খান এইটো স্টেপ আউট করে কিনা হোপ চ্যানেল তো বেসিক্যালি মাইকান কারণে আছে হলে বি আমি খান স্টেপ আউট করে কিনা এইটো মোটা খান লাভে শুরু করা লাগা আছে তো
1: ইউ ইয়োর সেলফ ইজ আ সিঙ্গল মাদার ইনা কোনা স্ট্রাগলস খান এইটো না আহি কিনা আপনি এইটো লাইট অর্গানাইজেশন দিলে স্টার্ট করে দিছে এটা আপনি আমার লিসনার্স খান গে আপনি নিচিনা একটা সিঙ্গল মাদার থাকিছে বলে বি উইদো একটা এনা হইলে বি কিনা কইনা এনকারেজমেন্ট পাই হাউ ডু ইউ গেইন এনকারেজমেন্ট এটু হান তাকত করে দিই না কথা একটা দুইটা হইলে বি কই দিবে
2: আমি খান সিঙ্গল মাদার্স খান তো আমি হুলি মুন যাবরা হওয়ালা নয় দে হইলে বি ইটস অল পার্ট অফ গডস প্ল্যান এটু কারণে আমি খান আমি হতাই দিন কিলা চার্চে যাইলে বি কিলা স্টেজে থাকিলে বি আমি হতাই দিন সিঙ্গল মাদার্স খান চ্যালেঞ্জ করা তো God has a plan and purpose. Jeremiah 29:11-13 dekwa nishina na. I have a plan for you. Bishi palvers ta ase. To ami itu la Bible the base kore na bishi encourage kore. Itu ami ni jobra na hoy holi bi isor la plan ta de. Aro itu mota mai ki du jinba na para laga kam ekta mai ki ikla pa ama ekta ikla ba kuru bola ga do itu do isor bi apni to pare bo ko abra hi apni ki single mother bana laga ase itu karone don't feel discouraged holi bi apni you just feel that you are a very special person apni bishi special ase bhabona kore gina aro apni isor ke mon rakhe gina age pare gina jabe enika laga koi di ase
1: bishi khushi kon nishna life to hile আপনি হান এইটো ইনা উইডো হৈ যা এট দ্য ইয়াং এজ হবি অৰ এট দ্য ভেৰি গুড এজ ভাল হেল্থি মেৰেজ লাইফ থাকি কিনা পাৰ হৈ কিনে বি থাকিব পাৰে বাট দেট ৱাজ নট আউট অফ চইচ বাট ইট ৱাজ গডছ প্লেন আপনি হান এইটো একদম পজিটিভলি একচেপ্ট কৰি কিনা ইনা তাকত ভাৰি কিনা যা দিলে আই এম চিয়'ৰ মহালা লিচনাৰ্ছ খান ভাবি এইটোতে আৰু তাকত বেছি পাব আৰু আপুনি লগা লিভিং এক্সাম্পল আপনি আপনি একটা দুঃখ পাই কিনা বহি যা নহি কিনা আপনি দুঃখ পা লাগাতে মানুহ কিবি বুঝি দি কিনা এইটো কষ্ট দে এইটো মদব কৰি দিবলৈ নিমিলে আপনি এইটো এনজিঅ'স টোলে খুলি কিনা এটা ৰান কৰি কিনা আহি আলা দে এইটো শুনি কিনা মানুহ বেছি খুচি পাব আৰু তাকত পাব কিনা মূলা আশা বি এইটো ৰাখি দি নাছে এইটো নিচিনা আপনি লগা হব চেনেল লগা অৰ্গেনাইজেশ্যন না নাম দে এইটো যদি মহান লিচনাৰ্চ খান কোনোবা মানুহ আপনি নিচিনা আছে নিলবি কোনোবা দুখ পাই কিনা আছে এনে কৈ গিলে ধৰিলে আপনি লগা কি ইনভিটেশ্যন থাকিব এইটো তাহানকে বি ৰিলে কৰি দিলে বেছি খুচি পাব
2: আমি হব চেনেলটো ইটছ নট অনলি ফৰ টিমাপুৰ পিপল হলে বি এইটো ইটছ ফৰ দ্য পিপল উমেন অফ নাগালেণ্ড এইটো কাৰণে আপুনি দুখ আছে কলে তো ডিমাপুৰতে নেতাজী কলনী আৰ্বান কমপ্লেক্সতে আছে এইটো কাৰণে আপডেন মাতাত ল'বলৈ মন আছে কলে তো আপুনি খান আপডেন মাতাত লাগি আছে কলে তো আপুনি খান আমি বিচাৰি কিনে আহিবলৈ পাৰিব ডিমাপুৰতে ৰেলৱে ষ্টেচন ওচৰতে হোপ চেনেল
1: বেশি খুশি পাইছে ম্যাডাম আপনি লাগা চ্যালেঞ্জেস লা উপর আপনি তো পার করে গিয়ে আজি কুন্দুহি এনজিও আপনি চলাই গিয়ে আছে আই এম শিওর দে উইল বি লাইক গুড নাম্বার অফ পিপল আউট দেয়ার ওয়ান্টিং টু হিয়ার এটু শুনু বলে মন যায় না দুঃখ পাই গিয়ে থাকা হঙ্গে এটু মদব দি আছে কই গিয়ে এটু শুনু বলে মন থাকা মানুষে থাকিব পারে তো আজি আপনি লা মেসেজ কুন্দু আহিছে এটু লই গিয়ে সব মানুষ ভাবে শুনি গিয়ে তাহান বি তো তাহান লাইফ টু চেঞ্জ করে লই গিয়ে আর এই চেঞ্জ হওয়াই নহয় হলে বি এই দেবা আর মদপটি হলে ওলাই কিনা তখন সার্ভিস বি দিবলে পারিবলে মানুষ একটা একটা হবলে লাগা চ্যানেল খুলি কিনে থাকা তো শুনি কিনা আপনি লোদে আহিব কিনা এটি বি ভাবনা আছে আমার প্রার্থনা আছে কি কোন কোন দুঃখ আছে নহলে বি এই মহালা ম্যাডাম চিয়া খালা তাই নিচনা কোনবা এনা থাকি না আছে তাইকে মদপ করবলে মন আছে আর এই লাগা কষ্টে আর তাকত করে কিনা আগে লই যায় কিনা দুনিয়া দিলে সুন্দর আর ভাল জায়গা একটা থাকি বলে বনাবলে ইচ্ছা থাকিছে বলে ন তাই কই কিনা আহা নিচনা তাই লাগা এড্রেস আর্বান কমপ্লেক্স নেতাজি কলোনি ডিমাপুর কন্টাক্ট করে কিনা মদপ দিলে খুশি পাব কিনা এটি বি জানানি করে দিয়েছে আজি এটু মাইকি মানুষ লাগা প্রোগ্রাম দে থাকিছে হোপ চ্যানেল ফর ডেসিটিউড উইমেন এন্ড গার্ল চাইল্ড ডিমাপুর আর মানা ফর সোল প্রজেক্ট ইটুলা ডিরেক্টর থিয়াখালা আমরি তাইলগতে কথা বাত্রা হওয়া থাকিছে শুনে মানুষ সবকে বেশি থ্যাংকস
0: শুনি থাকা সববিলাক আজি আমি হান লাগা মাইকী মানুহার প্রোগ্রামতে হোপ চ্যানেল পৰা শ্রীমতী থিয়াখালা আমরির লগত ইন্টারভিউ করা শুনি পাইছে এতিয়া শুনি পাব আউ দরম গান মরণ সিনহা এন্ড ফ্রেন্ডস লাগা ওয়াস্তে

আমি খালনগর লিসনার অভিজিৎ ফ্রম টুকাজান। তাই লিখি দিয়েছে, হিন্দুস্তান জিন্দাবাদ, গুড মর্নিং। আর মর্নিং টাইম দে খুব বিজি আসলে, এইটো কারণে টিউন ইন করব পারা নাই। এতিয়া টিউন ইন করি কিনা সুপার ডুপার এনজয় করে আছে, অসম ট্র্যাকস এনজয় করে আছে। কোনা লিখি দিয়েছে, গুড মর্নিং অভিজিৎ, আর থ্যাংক ইউ সো মাচ আপনি শুনে কিনা এনজয় করে আছে। কোনো লিখি দিয়ে কারণে প্রোগ্রাম কথা অন্য আটাক সাথ দিয়ে কিনা এনজয় করবো কারণে কই দিয়েছে, ভাল ভাল কি দিয়ে বাঁচাই থাকিব। তো এটি নিচিনা লিখি কিনা প্রায় দিয়ে কারণে বেশি খুশি পা জানাই দিয়েছে। আমি খাল নাখাল লিসনার একজন মা লিখি দিয়েছে, তাইখান ইমান বিড়া লাগে ইয়াতে খোঁটা কুড়ি কিনা লিখি দিয়েছে, হলিও তাই লাগা নাম তো লিখি দিয়া নাই। আর তাই কোটিব লিখি আছে, তো লগাবি লিখি দিয়া নাই। হলিবি তাই কয়েছে ফ্রম মধ্যপ্রদেশ, টু ডেজ উসকে বাদ ওয়েস্ট বেঙ্গল, উসকে বাদ দিস কমিং স্যাটারডে নাগাল্যান্ড, হাম লোক বিজনেস করতে হ্যাঁ, ইসলিয়ে ইধার উধার জানা পড়তা হ্যাঁ। হ্যাভ এ ব্লেসড ডে, ব্লেসড সানডে হেড অ্যান্ড গড ব্লেস ইউ, কিনা লিখি না পটাই দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ হুয়ে রেড দিস, থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন। আর ওয়েল, আপনি কান কারণেই একটা ইয়াতে নেক্সট গীত আমি খান ইয়াতে শুনি হব। আর এটা হলে দ্য সং বিউটিফুলি কমপ্লিমেন্টস দ্য রোড ট্রিপ থিম অ্যান্ড অ্যাডভেঞ্চারাস স্পিরিট অফ দ্য ফিল্ম জব উই মেট, ফিল্ম আমি খান শুনি হব। শান আর ওস্তাদ সুলতান খান অবস্থায়, মিউজিক দিছে প্রীতম চক্রবর্তী, লিরিক্স ইরশাদ কামিয়া। মাই ডিয়ার ফ্রেন্ডস, ট্রাভেল, ফ্রেন্ডশিপ অ্যান্ড আনএক্সপেক্টেড কানেকশনস, দিস সং সেলিব্রেটস দেম অল। শুনে কিনা এনজয় করবি।

থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ ফর রাইটিং ইন টু আস। আর এইটার নিচিনা অভিজিৎ নিচিনা কোন কোন এনজয় করেছে আপনি সবই আমি এখান গিয়ে জানাই দিবি। ওয়েদার আজি লাগা প্লে লিস্ট কেন লাগিয়ে আছে নহলিবি আপনি খান লাগা মন দিয়ে থাকা একটা সব লিসনার্স কান লগতে ভাবনা শেয়ার করে দিব মনে চলে আপনি সবই শেয়ার করব পারিব। তো মাই ডিয়ার ফ্রেন্ডস মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক আমি খান হি 2008 সাল লাগা ওয়ান অফ দ্য বিগেস্ট রোমান্টিক হিট সংস আমি খান শুনি হব কে আর শিল্পা রাও আওয়াজতে। ফিল্ম আছে বচনা এ হাসিনো, মিউজিক দিছে বিশাল শেখর, লিরিক্স অনবিতা দত্ত গুপ্তা। শুনে কিনা এনজয় করবি দ্য কেমিস্ট্রি, দ্য লোকেশনস অ্যান্ড দ্য মেলোডি অল কেম টুগেদার বিউটিফুলি ইন দিস মেমোরেবল ট্র্যাক। শুনে কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

আমি খালাগা লিসনার বীরেন হান্সি, হানরিকা দিমংবি, দিবজিয়ানকা হান্সিপি আর আর্চিলিন হান্সিপি তাইখান জববি পালিপাথাররা কানা শুনি কিনা এনজয় করে আছে। কিনা লিখি দিয়েছে আজ বেশি গরম আছে, হলিবি তাইখান লেমন ড্রিঙ্ক খাই কিনা কানা শুনি কিনা এনজয় করে আছে। কিনা লিখি দিয়েছে ওয়াও কি ভাল আছে বীরেন হান্সি আর ফ্যামিলি মেম্বার্স, আপনি খান সবকে গুড মর্নিং বইশ স্টুডিওপরা আনি দিয়েছে। আর থ্যাংক ইউ সো মাছ ফর রাইটিং ইন। আর আমি খালা নাম দিবি অলপ অলপ খাই দিবি লেমন ড্রিঙ্ক তো, রাইট? থ্যাংক ইউ সো মাছ ফর রাইটিং ইন টু আস। আর প্রোগ্রাম খতম নহতাক শুনি কিনা এনজয় করবো কারণে কই দিয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক, যাতে আমি খানি শুনি হব সফার নামা তমাশা ফিল্ম রা লাকি আলী লাগা বাস্তে। মিউজিক দিছে এ আর রহমান, লিরিক্স ইরশাদ কামিল। আর মাই ডিয়ার ফ্রেন্ডস, সফার নামা মার্ক লাকি আলিজ মেমোরেবল রিটার্ন টু মেইন স্ট্রিম বলিউড প্লে ব্যাক সিঙ্গিং। আর এইটোই নয় এজ উই অ্যারাইভ, ইউ নো, এজ উই লিসন টু দিস মিউজিক্যাল রিমাইন্ডার দ্যাট লাইফ ইটসেলফ ইজ দ্য মোস্ট বিউটিফুল জার্নি। আমি কানি আমি খালা লাইফ, আমি খালা জীবন ধরলে একটা সাফার থাকি আছে কিনা না সব মানুষই জানি আছে। তো আমি খাল লাগা জীবন লাগা সাফার ইমান ভাল সাফার, ইয়াতে ইমান ভাল ভাল রিফ্লেক্ট করে দি কিনা আছে, শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

আমি খালনাগর লিসনার সুনীতা বাসুমাতারি ফ্রম পুকাজান তাই বি কানা হনিক না ইন্ডিয়া গ্রুয়াজ গুণ লিখি দিয়েছে সুনীতা বাসুমাতারি গুড মর্নিং আর থ্যাংক ইউ সো মাচ গুড মর্নিং গুড আফটারনুন উইশ আনি দিয়েছে আর থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন হনিক না ইন্ডিয়া গ্রু তাকিবি প্রোগ্রাম খতম ন হাতাক মাই ডিয়ার ফ্রেন্ডস মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক আমি কানি রং দে বসান দে ফিল্ম রা মাথুসুরি আর নারেশ আইয়ার লাগা বস্তে গীত শুনি হব এ আর রহমান লগা একটা জেনারেল মিউজিক কম্পোজিশন থাকি আছে কোন দুপুরাহি একটা আনস্পোকেন ইমোশনসকে মান ভালপরা ক্যাপচার করি না থাকি আছে মাই ডিয়ার ফ্রেন্ডস লাভ ইজ অফেন এক্সপ্রেসড উইদাউট ওয়ার্ডস অ্যান্ড দিস সং সেইজ এক্স্যাক্টলি দ্যাট শুনে কিনা এনজয় করবি লিরিক্স দিছে ব্রাসুন যোশী

এইটো পেজে দিয়া হব আর এই পেজে আপনি খান আর বি একটা একদম ভাল প্লেলিস্ট শুনে হব। তো ইয়াতে আমি খানি ডিয়ার জিন্দগি ফিল্মরা শুনে হব জেসলিন রয়্যাল আর অমিত ত্রিবেদী অবস্থে। মিউজিক দিছে অমিত ত্রিবেদী, লিরিক্স কুসার মুনি। দ্য সং বিকেম আ মোটিভেশনাল অ্যান্থেম এনকারেজিং পিপল টু এমপ্রেস লাইফ পজিটিভলি। তো মাই ডি ফ্রেন্ডস, আমি খানি ইটু পজিটিভিটির প্লেলিস্ট খতম করে দিয়া হব, শুনে কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

0: FM 드래곤밴 News, Music and Entertainment FM 103 Megahertz.
1: Bokhan pani giriya laga samoy de mokhan thik pra itu jama kuri di wo pari shukule du mokhan crop productivity itu bi aku bhal banawo pare amihan bokhan pani itu harvest kuriya jama kuriya itu bra amihan khiti bari bhal para kuru pare bokhan pani jama kuriya itu du hile du sob jaga di bi itu tarika han du hile du eki ase local communities alag alag tu hile du pani jama kuriya laga practice itu tu hile tu charta tarika cholai thake ekta tu hile tu bokhun pani giria itu tu hile tu mati khundi gine jama kuri thake bokhun pani mati de giria itu handu lui gine aku dusra tarika tu jama kuria itu bi ase aro dusra tu hile tu pani giria itu handu hile tu lui jai gine storage structure store kuria la jaga itu han banai gine jama kuri aro dusra ekta tu hile tu rooftop mane tina bara giria pani itu han bi jama kuria ini atarika bi cholai theke bokhun pani jama kuria itu tu hile tu ekta technology ase bokhun pani giria ghor pori giria itu han jama kuria mati khundi ne pani jama kuria itu bi dusra ekta ase bokhun pani itu jama kuria tar laga demand tu hile jai gine jila jaga aru bosti jaga de bi bishi dorkar ho ase pani ene polawole dia itu rukhawole nimide pani jama kurule bi dorkar ase olop niche jaga khan de tu hile tu flood itu rukhawole nimide pani jama kurule lage ground water mati bitore pani thakia la quality itu aku bharai diule nimide bokhun pani harvest kurule dorkar ase aro ghore hule bi pani salpor chalawole nimide bokhun pani jama kurule lage bishi bhakto hile tu bokhun pani ঘর জামা কুড়িয়া ইটু হলে তো টিনা ওপরে পানি গিবিয়া ইটু খান জামা কুড়িয়ে মুখান পন্স স্টোরেজ টেঙ্কস ইটু খান বি বানাই কিনে রেইন ওয়াটার ইটু হার্ভেস্ট করব পারে নালা বান্ধিং ইটু তারিকা বি চলাব পারে আর কন্ট্রোল ফার্মিং ইটু লা তারিকা পানি জামা কুড়ি কিনে চলাব পারে আছে পুইলা লাগা তারিকা নে নর্থ ইস্ট রিজন ইটু দে হলে তো কুলস কই কিনে চানোর নিচনা নালা নিচিনা হান বনাই কিনে মোখান পানী তো লৈ কিনে জমা কৰি থাকে আৰু লৈ কিনে পিছতে পানী খেতি কৰিবলৈ নিমিতে জ্বলাই থাকে দুচৰাটো হলে তো যাব কৈ থাকে ইটো যাবটো হলে তো আমি হান লাষ্টেত নাগলিন দে বেছিভাগটো জ্বলাই থাকে যাই কিনে অলপ ৰংখান জেগা খান দে বৰষুণ পানী খান লৈ কিনে মোখান জমা কৰি থাকে ইটো পানীটো হলে তো কোৱা নিচিনা বনাই কিনে মোখান জমা কৰি কিনে খাবলে নিমিতে ঘরে চলাবলে নিমিতে বি ইটু হান চলাই থাকে দুসরা একটা তো চিও ওজি হি কই থাকে নদী মেজ কই থাকে ইটু তো হিলে তো যাই কিনে কি

Kwema Angami village te aro itu nodi la pani itu hile tu ekdom lamba channel bra nami thake aro itu channel bra alag alag branch channel khan itu laidi gine pipe khan du luigine bamboo pipe nishna khan luigine divert kurigine terrace cultivation kuria itu khan de cholai thake dusra ekta tarika du dongs koi thake dongs itu du hile tu jagine bodo tribe Assam de borkhun pani জমা কৰি কিনে খেতি বাৰী কৰিবলৈ নিমিতে জ্বলাই থাকে আৰু এইটো দংস খান্দো হ'লেতো পঞ্চ নিচিনা মাটি খুন্দি কিনে পানী জমা কৰিয়া লগা তাৰিকা এটা আছে দুচৰা তাৰিকা এটা ৰেইন ৱাটাৰ হাৰ্ভেষ্টিং কৰিয়া এইটোতো বেম্বু ড্ৰিপ ইৰিগেশ্যন কৰি থাকে এইটোতো হ'লেতো যাই কিনে মেঘালয়া ফিনি বেছি জ্বলাই থাকে পানী গিৰিয়া এইটো খান্দো হ'লেতো বেম্বু লা পাইপ লৈ কিনে লৈ যাই কিনে খেতি খান্দে বিজাই থাকে 18 বা 20 লিটাৰ বেম্বু পাইপ তে পাইপ লাগা সিস্টেম ইটুতে 1 মিনিটে 100 মিটার্স টক টু পুঞ্চি বলে পারে আর ইটু তারিকা তো হলে 200 সাল পুরানা লা তারিকা আছে আর ইটু তারিকা তো হলে যাইগিনে খাসি আর জন্টিয়া হিলস তে খেতি বাড়ি কুড়িয়া মানুষ খান ইটু চলাই থাকে আর বেশিরভাগ তো হলে তো যাইগিনে ব্ল্যাক পেপার লাগা খেতি বাড়ি কুড়িয়া কালি কালা মির্চি ইটু ব্ল্যাক পেপার কই থাকে ইটু খেতি দে বিজাই থাকে দুসরা একটা তারিকা দু জিংস কই থাকে এটু তারিকা দু হলে জাইগিনে লাদাখ লা রিজন দে বেশি ভাগ চলায় জিংস খান দু ছোট টেং খান আছে আর ইয়াতে মেল্টেড গ্লেশিয়ার ওয়াটার এটু হান স্টোর কই নে থাকে আলাক আলাক চ্যানেলস খান ডাইভার্ট কই কিনে গ্লেশিয়ার খান দু লইগিনে স্টোরেজ টেং তে পৌঁছায় থাকে এটু তারিকা দে গ্লেশিয়ার্স আইস নিচনা থাকে এটু দু হলে একদিন দে মেল্ট হয়ে যায় আৰু ইটো পিছতে একদিন পিছতেতো হ'লেতো গ্লেচিয়াৰ্ছ খান আইচ খান মেল্ট হৈ যা পিছতেতো নেক্সট দিন দে লৈ কিনে ঘৰ লা কাম দে নহ'লে বি খেতি বাৰী নিমিলে ইটো পানী সান্দু চলাব পাৰে দুচৰা তাৰিকা এটা খাতৰি কৈ থাকে ইটো সান্দু হ'লেতো পাথৰ ইটো খান কাৰ্ভ কৰি কিনে চিন্তা কৰি কিনে পানী খান ছোট পোন নহ'লে বি কুঁৱা নিচিনা ৱেল্ড নিচিনা খুন্দি কিনে পানী খান ষ্ট'ৰ কৰি কিনে ঘৰ তে চলা উলে লা পানি এনিয়া উলাই থাকে রুফ টপ ওয়াটার হার্ভেস্টিং ঘর পড়ে টিনা বানাই কিনে পানি জমা কুড়িয়া এটিকে রুফ টপ ওয়াটার হার্ভেস্টিং এনিয়া মাটি থাকে ইটু খান্দু হলে আনি কিনে স্টোরেজ ট্যাঙ্কস খান দে ঢালি দিব আর বরখন পানি ইটু কালেক্ট করে লওয়া ইটু খান্দু হলে তো ফিল্টার করে কিনে ঘর নিমিদে আর খেতি করবলে নিমিদে পানী দুহলে টেংকি দে ষ্ট'ৰ কৰি লয় ৰুফ টপ ৱাটাৰ হাৰ্ভেষ্টিং ইটো তাৰিকা দুহিলেতো আছানী আছে আছানীৰ পৰা ইটোতো বনাবলৈ পাৰে আৰু অপৰেট বি কৰিব পাৰে আমি হান লোকৰ মানুহ হান দুহিলেতো ইটো তাৰিকা দুহিলেতো আছানীৰ পৰা ট্ৰেইনিং দিব পাৰে আৰু বনা লগা বস্তু ইটো খান বি মোখান দোকান দে চব পাই থাকে আৰু ইয়াতে ফেমিলি মেম্বাৰ খান তাহান লা নিজৰ ছিষ্টেম ইটো লগাব পাৰে ফুল কণ্ট্ৰল ইটো থাকে অপারেশন আর মেইনটেনেন্স লাগা কস ইটু বি কমতি আহে ঘর পরপরা টিনা পরপরা পানি জমা করে লওয়া ইটু ঘরে আর খেতি বাড়ি করিয়া ইটু লা সময় দেবি চলাব পারে আছে আমি হান রুফ টপ রেইন ওয়াটার হার্ভেস্টিং লা তারিকা করবলে লা সময় দে অপর লা রুফ তো হলে তো স্মুথ সার্ফেস তো স্মুথ হবলে লাগে ইনিয়া ওসলে পানি তো হলে তো আসানি বা পলাই বলে পারে আছে মোখান স্টোরেজ ট্যাঙ্ক ইটু তো হলে তো যাই কিনে সাফা জায়গা চাই কিনে রাখব লাগে আর তার লাগা দাকানা তো ঠিক পা বন্ধ করে রাখবলে লাগে আর বরখন পানি নাগিরিয়া আগে দে তো হলে তো টিনা খান ভাল পড়া সাফা করে দিয়ে নে বরখন পানি পড়া একবার ধুলাই লওয়া পিছে দিয়ে লুই যাই কিনে স্টোরেজ ট্যাঙ্কতে জমা করবলে লাগে আর চাই কিনে সময় সময় দে স্টোরেজ ট্যাঙ্ক ইটু বি সাফা করে দিয়ে থাকবলে লাগে

আমি হান হার্ভেস্টিং ইটু কুড়িয়া দু হলে তো মাটি পড়া উলাই লওয়া নহলে বি ক্রপস খান কাটি কিনে লই যাই কিনে কোন পার্ট খান তো বিক্রি করবো পারে উদু হান হি লয় আর হার্ভেস্টিং ইটু দু হলে তো খেতে বাড়ি কুড়িয়া লওয়া সময়তে সবসে দরকার অপারেশন একটা আছে হার্ভেস্টিং কুড়িয়া লওয়া সময়তে মহান কিনিগা পড়া হার্ভেস্ট করেছে ইতুলা অপরপরা টেঙা ফুল খান লাগা জীবন ডিসাইড করে আমি হান হার্ভেস্টিং কুড়িয়া টাইম দে টেঙা ফুল খান জোখম করে দিছে বলে তো ইমান দেরি থাকি বলে নাপারে এদিন নিমিতে হার্ভেস্টিং কুড়িয়া লাগা সময় দে আমি হান একদম সাফা বা এটু হার্ভেস্ট করবলে লাগে যদি টেঙা ফুল খান জোখম করে দিছে কইলে তো ইথিলিন প্রোডাকশন এটু ইনক্রিজ হয়ে যায় এদিন নিমিতে টেঙা ফুল খান ফাট পুচি যা এটু বি দেখে হার্ভেস্টিং কুড়িয়া লাগা সময় তো হইলে তো অল্প ঠান্ডা থাকিয়া যাই কিনে মর্নিং ফিনি ইটু ফিনি দেখি হার্ভেস্টিং করবলে দরকার আছে হার্ভেস্টিং কুড়িয়া লওয়া তারিখা আর হার্ভেস্ট কুড়িয়া লওয়া সময় এইটু তো হলে তো ক্রপ লওয়া কোয়ালিটি এটু ডিসাইড করিয়ে জখম করে দিয়া মেশিন বা ইঞ্জুরি করে দিয়া হার্ভেস্টিং কুড়িয়া লওয়া সময় দে এইটু বা টেঙা ফুল লাগা শেলফ লওয়া লাইফ এটু তো কমতি করে দিয়ে কিনুন দে হলে তো তাতে জখম করে দিয়া পর পানি খান হারাই যায় সাজ লওয়া আর ইথিলিন বায়োসিন্থেসিস ইটু উলাই যা পড়া ড্যামেজ করে দিয়া ইটু পড়া টেঙা ফুল লওয়া জীবন কমতি করে দিয়া জখম করে দিয়া নহলে বি ভাত বিয়া করে দিয়া ইটু বি আছে ইটু নিমিলে আমি খান খুদাই কুড়িয়া লওয়া সময় দে নহলে বি কাটিয়া লওয়া সময় দে নহলে বি হাত পা ছিঙিয়া লওয়া সময় দে হুঁশিয়ার করবলে দরকার আছে ম্যানুয়াল হার্ভেস্টিং ইটু তো হলে তো আমি খান নিজের হাত পা ছিঙিয়া এটুকে ম্যানুয়াল হার্ভেস্টিং কই থাকে এটু তো হলে তো কমতি আছে আর জখম কুড়িয়া এটু তো কমতি আছে ম্যানুয়াল হার্ভেস্টিং এটু তো হলে আমি খান স্টেপ লেডার এটু খান নলে বি বেগ পিকিং মেথড নলে বি ক্লিপার মেথড এটু যাই কিনে কুতারি নিচিনা নলে বি ফারুয়া এটু খান পড়া চলাই থাকে হাত পড়া হার্ভেস্ট কুড়িয়া এটু লা মেইন বেনিফিট লাভ তো হলে তো মোখান যাই কিনে টেঙা ফুল খান নলে বি ক্রপস খান ঠিক পড়া পাকি যা পিছে দে মোখান ইটু তো সিলেক্ট করে কিনে উলাও পারে ইটু নিমিতে নিজের হাত পড়া উলা ইটু তো হলে জখম কুড়িয়া তো কমতি আছে মান টেঙা ফুল খান ছিঙিয়া টাইম দে ক্লিপার পড়া ছিঙিছে বলে তো ইনফেকশন টেঙা ফুল দে আনিয়া ইটু তো কমতি আছে মেকানিক্যাল

মুকদ্দর কা সিকন্দর ফিল্মত লতা মঙ্গেশকর লগা আওয়াজটি শুনিলে শুনি থাকা সববিলাক দুসরা গীত আগুনা বাজা আগতে আপনার খালনা একটা দুইটা মেসেজেস আহিগিনা আছে লইগিনা ফুরি দি আছে নাকাটা প্রিয়া গুরুম্বি প্রোগ্রামটি আহিগিনা সামিল আছে হলে বিসি বিসি খেদ আছে নাকাটা প্রিয়া গুরুম আজি এস এম এস রিকুয়েস্ট লগা শো দিন নহয় তো কারণে আপনার মাঙিয়া লগা গীত তো মই বাজাব না পারিব হলিবি যেতিয়া এস এম এস রিকুয়েস্ট লগা শো থাকিব প্রোগ্রামতে যে হলিবি আইকেনা সামিল হবি আর আপনার লগা পছন্দিতা গীত তো আপনার পছন্দ করাটো ইয়াতে প্রায় বাজাই দিয়া হব কইকেনা আপনারকে জানাই দিয়েছে দি ব্লক কহিমার পর লিখি কিনা পাঠাইছে ভিকি আর তারপর কয়েছে ওয়াও নাইস পুরানি Song All Is Gold koi gina likhi gina pathai ase Vicky bahut din hoise apnar laga message na puri gina aji samde aina program lote jura nimite apnar upore khushi janai di ase purani git ase hole bi apnar tune in kuri gina enjoy bi kore ase bisi khushi ase enjoy kuri thakibi aro program ses no hatak git khanoni gina sat di thakibi koi gina apnar kibi মাং করে আছে তো শুনি থাকা সববিলাক শুনিব পছন্দ আপনি আপনি ফিল্ম কি গীত গাইছে আশা ভোসলে মিউজিক দিছে বাপি লেহরি আর লিরিক যোগেশ

আপনার গান শুনি থাকিছে এক দুজি কেলিয়ে ফ্লেমত, আওয়াজ দিছে লতা মঙ্গেশকর আর এস পি বালাসুব্রহ্মণ্যম, আর ইটু গীত কারণে সঙ্গীত দিছে লক্ষ্মীকান্ত প্যারেলাল আর গীতকার আনন্দ বাক্সি। শুনি থাকা সববিলাক ইয়াতে আপনার কালাম কোনোবা মেসেজেস আকো পুঁজি কিনা আছে লই কিনা পুরি দিয়েছে, লিখি কিনা পাঠাইছে বকা জানপ্রা অভিজিৎ, আর তারপরে গুড ইভিনিং উইশ করে আছে, আর তার আছে আর জে ম্যাম ইমান ভাল ভাল গানা প্লে করা করে আছে, এইটো কারণে সুপার বিগ থ্যাংকস কই কিনা লিখি কিনা পাঠাই আছে। আর ওকে অভিজিৎ, আপনার একদম খুশি পাই কিনা শুনি আছে, পুরানি গীত আছে এনজয় করে আছে, আর সাথে সাথে খুব নাচি আছে, নাচি থাকিবি প্রোগ্রাম শেষ নহাতাক, আর গীত খান ইয়াতে যান বাজাবলে আছে শুনি কিনা এনজয় করে থাকিবি, আর আজি সাম টিভি আই কিনা প্রোগ্রামতে সামিল হওয়া নিমিত্তে খুশি জানাই দিয়ে আছে। বালিপাথারপরা বীরেন হানসে আর হানরিকা থিমুং পিপরা আকো লিখি কিনা পাঠাই আছে, গুড ইভিনিং উইশ করে কিনা নাইস সংস কিপ প্লেয়িং as your song and your sweet voice both are equally soft and cool koigina likhina patayase. Well, Biren Hanse Rahanrika Timungpi, a very good evening to the both of you. Bisi bisi khushi ase ki aji sam de apnar duijon, both the husband and the wife, program de aigina shamil hoigina ase, ro satsate two ways to enjoy kore ase, bisi khushi ase, it's a compliment for me. Bisi khushi ase nikahe sob RJs khan ke encourage kori thagibi, titia tar khan apnar khan karone jiman bi ki ase tar khan la side pra kurubo pare ala tu tar khan la best to dibo paribo koi kena aji jiman jon bi tune in kore ase apnar khan sob ke janai di ase. Aro dusra message yate likhi kena pathaise, this is from Balipathar, Shikari Rongfer, Romas Patro, Bhaikan Munda, Jogendra Rongpi, Kahai, Engti, Biren Hansi, Dakwan Hansi, Tarkhan Sopra, good evening, wish lawate likhi ase, Purana Gans, প্লে করার কারণে মন শান্তি আছে দে গই কিনা লিখিব লিখি কিনা পাঠাই আছে। ওয়েল শিকারী রংফের আর সাথীবিলাক আপনার খান টিউন ইন করেছে, আপনার খান মন বি শান্তি হয়ে কিনা আছে, পুরানি গীত শুনি কিনা বেশি খুশি আছে, আর মই বি আজি সামতে আই কিনা প্রোগ্রামতে সামিল হয়ে কিনা আপনার খান মন পছন্দিতা গীত খান বাজাব পারে, তো মই বি ইয়াতে বেশি খুশি পাই আছে, তো আপনার খান গে এনজয় করে থাকিবি, আর প্রোগ্রাম লতে আপনার খান সাথ দি থাকি কই কিনা জানাই দিয়ে আছে। শুনি থাকা সববিলাক আপনার খালা মেসেজেস আর রবি লই দিয়া হব, সময় বি আছে, গীত একটা শুনব আর তারপরে আকো ওয়াপাস আই কিনা আপনার খালা মেসেজেস লই দিয়া হব, তো শুনব লাভ স্টোরি ফিল্ম কি গীত গাইছে অমিত কুমার আর লতা মঙ্গেশকর, মিউজিক দিছে রাহুল দেব বর্মন আর লিরিক আনন্দ বাক্সী।

সনাম টেরি কসম ফিল্মত আপনালোকে কিশোর কুমার লগা আওয়াজটো শুনিলে। এই গীত কারণে মিউজিক দিছে আর ডি বর্মন আর লিরিক গুলশন বোরা। শুনে রেখা সবিলাক দুসরা গীত আকো না বাজাও গোটা রবি আপনার খালা মেসেজেস খান লই দিয়েছে। এইবার গোটে

ষ্টাডি ৰেডিঅ' লিছনাৰ্ছ গ্ৰুপ। আৰু দুচৰা মেছেজ লিখি কিনে পঠাইছে, অ'কে দিছ ইজ ফ্ৰম সুৰ ৰেডিঅ' লিছনাৰ্ছ গ্ৰুপ আৰু তাৰখান বি এফ এম ট্ৰেক পেনলা ফেমিলি সবকে গুড ইভিনিং উইছ কৰি দি আছে। আৰু ইয়াতে এনানিমাছ ৰাইটাৰ এটা প্ৰাবি হাই গুড ইভিনিং কৈ কিনে লিখি কিনে পঠাইছে, এ ভেৰি বিগ হাই ডেৰ এণ্ড অফ কৰ্চ এ ভেৰি গুড ইভিনিং টু ইউ এনানিমাছ ৰাইটাৰ। নেক্সট টাইম যদি আপোনাৰ প্ৰগ্ৰেমটো আহি কিনে সামিল হৈ কিনে লিখি কিনে পঠাইছে কৰিলে মানে আপোনাৰ লগা ভাল নাম আৰু আপোনাৰ লগা যোন জেগাতে থাকি আছে জেগালা নাম বি আমি খালতে জানকাৰী দিছে কইলে মানে বেছি বেছি খুশি পাব কই কিনা জনাই দি আছে। আৰু দুচৰা মেছেজ আছে, গুড ইভিনিং ডিয়াৰ আৰ জে, গোল্ডেন অল্ডিজ আৰ মাই ফেভৰেট টু টিউন ইন এণ্ড লিচন টু, চ' হাউ কেন আই মিছড ইট এণ্ড ইট উইল ফিল লাইক ইনকমপ্লিট ইফ আই ডোণ্ট ড্ৰপ বাই, পাৰহেপছ আই এম গ্ৰেটলি এনজয়িং ইয়ৰ বিউটিফুল প্লেলিজ এণ্ড হেভিং আ ৱাণ্ডাৰফুল টাইম কৈ কিনে সুন্দৰ পৰা লিখি কিনে পঠাইছে চুবা কে জমিৰ উংমা বস্তি মকক চুং পৰা, আ ভেৰি ভেৰি গুড ইভিনিং টু ইউ চুবা কে জমিৰ। জি হা, গোল্ডেন অল্ডিজ আছে আপোনাৰ লগা মেছেজেছখন পৰা দেখি পাই আছে, আপোনাৰ বি অল্ডিজ লগা গীতখন খুচি পায়, মই বি অল্ডিজ লগা গীতখন খুচি পায়। আজি চামতে আপোনাৰ আহি কিনে প্ৰগ্ৰেমটো সামিল হৈ কিনা আপোনাৰ লগা ফেভৰেট প্ৰগ্ৰেম টিউন ইন কৰাটো আপোনাৰ লগা খুচিটো চাই কিনে মই বি বেছি খুচি পাই আছে। আৰু স্পেচিয়েলি যেতিয়া 2017 পৰা এফ এম ট্ৰাকপানকে সাত জুড়ি কিনা আহা কান যেতিয়া প্রোগ্রামটা আহি কিনা সামিল নহয় আমি খান আর জি এস খান বি বেশি ফিল করে কি হয়েছে কই কিনা মহল্লা মাজতে বি কথা পাতি যায়। তো আজি সামতে আপনার আহি কিনা প্রোগ্রামতে সামিল আকো হই কিনা আর ইমান সুন্দর আর মিঠা স্লটে লিখি কিনা পাঠাই কিনা প্রোগ্রামকে পুরাপুরি করে দিয়া তো বেশি খুশি আছে। আর সাথ সাথে আপনার খুব এনজয় করে আছে আর প্লে লিস্ট বি একদম সুন্দর লাগি কিনা সময় বিঠাটো জানি কিনা বেছি খুশি পাই আছে। এনেকাহে আপনার লগা জৰি বানাই রাখি থাকিবি কই কিনা আপনার কিবি আকো মাং করে আছে। শুনি থাকা সববিলাক আৰু বি আপনার খেলা মেসেজেস লৈ দিয়া হব এটা কারণে শুনিব মোহাম্মদ রাফি লগা আওয়াজ দে আব্দুল্লাহ ফিল্মত, মিউজিক দিছে আর ডি বর্মন আর লিরিক আনন্দ বক্সী।

ঘর ফিল্মত আপনাদেরকে কিশোর কুমার লগা আওয়াজটি শুনিলে শুনে থাকা সববিলাক আমি গালা প্রোগ্রাম বি শেষ করবলা সময় এফলে পুঞ্জি যাই আছে। তো আপনার খান সবকে জানাই দিয়ে আছে ইতিহাপরা অল্প পাশে সময় 7:10 হলে নাগামিস্ট খবর দিয়া শুনব আর আমি খান আকা হব 9:30 মানে আক লই কিনা আহিব হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম। কিন্তু লাস্ট গীত না বাজা আগতে ইয়াতে আর আপনার খান কিছু মেসেজেস গান আছে। সেপাত শ্রিঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ খান প্রায় FM ট্রাকপন ফ্যামিলি সবকে গুড ইভিনিং উইশ করে আছে। ভেরি গুড ইভিনিং টু সেপাত শ্রিঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ। আর দুসরা মেসেজ আছে ইয়াতে দুর্গেশ নাগনপুরী, রাধেশ্যাম নাগনপুরী, বন্দনা ভাবনা, বিন্দু গোলু, কুসুমভাই বাবু, দিব্যাংশ, সুরজ কুমার ডাকশে, সুরজ বর্মা, ঋষভ কনক, ভাবনা বর্মা, প্রেমলাল বর্মা, নিকেশ ধর্মেন্দ্র আর মমতা ভাই বর্মা প্রবি গুড ইভিনিং উইশ লিখি কিনা পাঠাইছে। ভেরি ভেরি গুড ইভিনিং টু

দুর্গেশ জি এণ্ড দ্য বিগ বিগ ফ্যামিলি। আর দুর্গেশ জি পুরা লিখে আছে ইয়াতে, দিদি অল ইজ গোল্ড, মেনে পুছা চান্সি, লেকিন মেনে পুছা এফ এম ট্রাকুপন আর জে সে, এফ এম ট্রাকুপন পর ফোন লাগানা মুশকিল কিউ হে বতাও জি, কই কই কিনে লিখি কিনা পাঠাই আছে দুর্গেশ জি। কল কল বাটো বাটো মে আপনি মুঝসে পুছা ওর মেনে জবাব ভি দে দিয়া হে কি লোক জব লাইফ অন ইন প্রোগ্রাম হতে হে উস ভাগ লোক লাগাতার ফোন লাগাতা হে, ইসিলিয়ে কিসি লোক কো লাইন নাহি মিল জাতা হে, ইসিলিয়ে আপ ভি এসে হি কিজে জব জব লাইফ অন ইন প্রোগ্রাম শুরু হোগা লাগাতার আপকা ফোন লাগা দিজে, ক্যা পতা আপকা ফোন ভি লাগ জায়েগা। ওই তো মেরে তরফ সে আপকো জবাব হে, আই হোপ ইউ আর স্যাটিসফাইড উইথ দ্য সওয়ালো কা জবাব। ওকে, প্রোগ্রাম শেষ করব কারণে শুনিব দিল হি দিল মে ফিল্ম কি গেট, গাই আছে মোহাম্মদ রাফি আর সুলক্ষণা পণ্ডিত।

2.2 কেজি এলপিজি সিলিন্ডার নিমতে হদাই সাল পয়লা চার বার গ্যাস ভরিয়াদে 300 টাকা লাগা সিধা ট্রান্সফার লাভ পা পিছিতে 642 টাকা তিরায়। তাদের দিল্লিতে জেনারেল কাস্টমার লাগা রিটেল দাম দু 942 টাকা আছে। মিনিষ্ট্রি কইছে উজ্জ্বলা বেনিফিশিয়ারিজ খান বারা আসারদার দাম তিরাদু পড়োশি দেশ যেনেকা পাকিস্তান নেপাল বাংলাদেশ আর শ্রীলঙ্কাকে মিলাই কিনে তাতে খালোয়া পাকা গ্যাস লাগা দাম বারা কমতি থাকি আছে। আকাশবাণী কহিমা বারা আপনি খালোতে খবর আনি দি আছে। তাজা খবর শুনিব কারণে আমি খালা এক্স হ্যান্ডেলস এআইআর নিউজ এলার্টস আর এআইআর আন্ডারস্কোর কহিমাদে ফলো করবি। আপনি খান বারা ইটু খবর নিউজ অন এয়ার এপ আর ইউটিউব চ্যানেল এআইআর নিউজ কহিমা বারা বি শুনবলে পারিব। ওয়েলকাম ব্যাক। আপনি খান সাম লাগা খবর শুনি আছে। নাগাল্যান্ড স্টেট লিগেল সার্ভিসেস অথরিটি NSLSA টু ডিমাপুর ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি আর নিউল্যান্ড ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন লগতে মিলি কিনা যাকালি ডিসিস কনফারেন্স হল নিউল্যান্ডে মিনি লিগেল সার্ভিসেস ক্যাম্প অর্গানাইজ করছে। ডেপুটি কমিশনার নিউল্যান্ড TL কিউসামং তিখির বরা সব মেম্বার্সকে স্বাগত করে কিনা কইছে কি কার্যক্রম হইলে ডিস্ট্রিক্টে নাগরিক খান মাজতে কানুনি হক খান ওপরে আসল দু কমজোর হিসা খান জিনেগা বাচ্চা মাইকী মানু ডিসেবিলিটি থাকিয়া মানু খান নজওয়ান আর মজদুর খান লগতে জাগরুকতা বাড়াবলে এম করিয়া লাগা আছে। মেম্বার সেক্রেটারি NSLSA নিকো আকামিতা লাগা কি নোট এড্রেসে কইছে কি ক্যাম্প লাগা মাকসাদ সব মানুষকে ফ্রি কানুনি সেবা দিব কারণে আছে আর কইছে কোন নাগরিক বি ন্যায় নাপা নহব লাগে নহলে বি ডিস্ট্রিক্টে সরকারি স্কিমস লাগু করিয়া খান নাপা নহব লাগে। তাদের আলাগ আলাগ ডিপার্টমেন্টস অফিসিয়ালস আর স্টাফস খান নাগরিক খানকে কিনেগা ফ্রি কানুনি সেবা লোবলে পারিব ইটু খানতে মদত করেছে আর ডিস্ট্রিক্টে সরকারি প্রজেক্টস আর স্কিমস খান ওপরে জানকারি বি দিছে। ভারত ইন্দোনেশিয়া জয়েন্ট কমিশন মিটিং দু আজি নই দিল্লিতে শেষ হয়েছে। এক্সটার্নেল এফেয়ার্স মিনিষ্টার ডক্টর এস জয়শঙ্কর আর তাই লাগা ইন্দোনেশিয়ান কাউন্টারপার্ট সুজিয়নো পরা মিটিং দু মিলি কিনা চলাইছে। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর কইছে দুইটা দেশ মাজতে কম্প্রেহেন্সিভ স্ট্রেটেজিক পার্টনারশিপ পরা আজিকালি লাগা সাল খান সময়ের মজবুত উন্নতি দেখি পাইছে। তাই কইছে পলিটিক্যাল ডিফেন্স আর সিকিউরিটি মেরিটাইম আর শিপিং ট্রেড ফিনটেক হেলথ ফার্মাসিউটিক্যালস ফার্টিলাইজার্স ক্রিটিক্যাল মিনারেলস আর ট্যুরিজম লিখাপড়া আর সাংস্কৃতিক মিলমিলাপ খান্ডে ভাল বড় চর্চা করেছে। ডিপার্টমেন্ট অফ কনজিউমার এফেয়ার্স লাগা ই জাগৃতি প্ল্যাটফর্মকে ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর ই গভর্নেন্স 2026 ক্যাটেগরি 1 নিচেতে গভর্নমেন্ট প্রসেস রি ইঞ্জিনিয়ারিং বাই ইউজ অফ টেকনোলজি ফর ডিজিটাল ট্রান্সফরমেশন দে সিলভার অ্যাওয়ার্ড দিছে। ডিপার্টমেন্ট অফ এডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিভেন্সেস পরা ইটু অ্যাওয়ার্ড দিছে। মিনিষ্ট্রি অফ কনজিউমার এফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন কইছে ইটু রিকগনিশন টু ই জাগৃতি লাগা রোলগে আর কই যা টেকনোলজি চলাই কিনা ইটু দ্বারা গ্রাহক খান লাগা দুঃখ দিগদার সাই দিয়া নাগরিক খান নিমতে আর সার্ভিসেস দুয়ার ডেলিভারিতে বদলাভ আনি আছে। ই জাগৃতি যানুয়ারি 1 তারিখে লঞ্চ করেছে ইটু পরা 2.29 লাখ কনজিউমার কেসেস ফাইল করব পারিছে আর পুরা মিলাই কিনা 2.07 লাখ কেসেসকে সুলঝাব পারিছে। ইটু পরা পুরা মিলাই কিনা 90.75% সুলঝাবলে রেট হাসিল করেছে আর তাতে ভারত আর বিদেশ লাগা যা হিসা পরা হইলে বি গ্রাহক খানকে বাধা না থাকি কিনে ন্যায় পাবলে বানাই দিছে। চিফ মিনিষ্টার নিফিউরিও পরা আইজল FC আর নাগাল্যান্ড ইউনাইটেড স্পোর্টস ক্লাব মাজতে একটা এক্সিবিশন ম্যাচ যা আন্ডারপ্রিভিলেজ বাচ্চা খানকে মদত দিব নিমতে অর্গেনাইজ করিয়া লাগা আছে ইটু চাবলে পাদে খুশি জানাইছে। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে মিস্টার রিও কইছে ফুটবল বরাবি ডাঙর ইভেন্ট শান্তি একতা আর সাথী সম্বন্ধ লাগা একই ভাবনাকে জশন মানাইছে আর ইটু পরা একতা আর জাগারে মিল মিলাপকে বাড়াবলে খেলকুদ লাগা তাকতকে দেখায়। যাকালি চুমুকেদিমা ফুটবল স্টেডিয়ামতে লওয়া ম্যাচ সময়তে আইজল বরা 2টা গোলস আর নাগাল্যান্ড ইউনাইটেড স্পোর্টস ক্লাব পরা নীল হয়ে গেনা আইজল জিতিছে। আজি তো ক্লাস 12 এক্সামিনেশন 2026 কারণে পোস্ট রিজাল্ট সার্ভিসেস পোর্টালে ভেরিফিকেশন অফ ইস্যুস অবজার্ভড আর রি ইভালুয়েশন অফ অ্যান্সার্স নিমতে অ্যাপ্লিকেশন সাবমিট করিয়া আখরি দিন আছে। একটা সোশ্যাল মিডিয়া পোস্টে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কইছে পোর্টাল তো আধা রাতি তো খোলা থাকিব তাইখান আর স্টুডেন্টস খানকে ডেড লাইন আগেরে তাইখান লাগা অ্যাপ্লিকেশন সাবমিট করিয়া পুরা করবলে কইছে। খবর শেষতে হেডলাইন্স আরো একবার জানাই দিয়ে আছে। ইউনিয়ন হোম মিনিষ্টার অমিত শাহ বরা ইন্টারনেশনাল বর্ডার্স খান ওসরে টাকা পয়সা আর মাটি ট্রানজেকশনসতে ভাল বরা চাবলে মাতি দিছে। ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন
নাগালেণ্ড ব্ৰাঞ্চটো এথিক্স আৰু ক্লিনিকেল এক্সেলেঞ্চতে ধ্যান ৰাখি কিনে কণ্টিনিউইং অৰেল এণ্ড ডেণ্টেল এডুকেশ্যন কাৰ্যক্ৰম লৈছে। ইউনিয়ন হেল্থ মিনিষ্টাৰ জে পি নাড্ডা বৰা সুৰক্ষা আৰু স্বচ্ছ খানা দে চৰকাৰ লগা কমিটমেণ্ট কে আৰু কৈছে, আৰু চৰকাৰ কৈছে ভাৰতে খালোৱা পাকালা গেছ দাম দু ইণ্টাৰনেশ্যনেল এল পি জি দাম বাঢ়িয়া সময়তে হলিবি কমতি থাকি আছে। ইটো লগতে আজি চাম লগা খবৰ ইমানতে শেষ কৰি আছে। শুনি থাকিবি অহাকালি পুজোৰ 7:25 নাগামিজ খবৰ আনি দিবলৈ আছে। গুড নাইট।

প্রোগ্রাম পৈলাতে আপনালোকে ইয়াস বাস ফ্লিমত কুমার সানু আর অলকা ইয়াকনিক লগা আওয়াজটি শুনিলে শুনি থাকা সববিলাক এইবার দুসরা গীত দিয়েছে চান্সা রোশন চেহেরা ফিল্ম কি গীত গাইছে উদিত নারায়ণ।